আবার কারো ভরসা হারতে কারো ভরসা হারতে না করিও আপনে ঘর পে আব কারো ভরসা হার।

আরে পরে খা তার গায়ে খোদাইব তার গাও তারে পরওয়ার। পরে খা তার গায়ে খোদাইব তার গাও তারে পরিবার। হামে নে তোমে খো পারি লাগায়ো, হামে নে তোমে খো